0: বলে কাবেন লে
1: নেক বো এলমু গেনে কিপতে আজ রামে রামে মাস বেনে সো ngomong
0: Jalo kawin iki apa wis sunat apa durung?
1: Nek mbok ilmu ngene dikeroyok wong loro pantes iki.
2: Mbok kok lali piye to? Biyen lho mbok pas sunat ditanggapne anu apa iki? Ditanggapne wong gaple kan.